0: उजाला रेडियो का प्रोग्राम में अभी मृत्यु समाचार को आप सुने।
1: यू आर
2: दिस इज बियांका दामिंग फ्रॉम द एनवीबी। ऑन दिस मोमेंट zijn er geen bijzonderheden onderweg en tot zover de ANWB verkeersinformatie.
3: Dames en heren, hier volgt een dienstmededeling. De Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week, zonder vertraging. Herhaling, de Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week, zonder vertraging. Einde dienstmededeling.

युवाणु झलम रेडियो है और शुक्रवार है 11 तारीख सितंबर का प्रोग्राम आप सुन रहे हैं। वेलकम बाय उजाला से कॉफी चाय मिडाग शो। हेट इज व्रायडाग मिडाग रेगनअचतिग बैना वीकेंड है, मा एर्स प्राटन वी नतुरलिक वीर हेलेमाल बाय आस्क इज समजार या अनवेले दिनुके बारे में। इन IJmuiden कोमन वंदाग वर्कनेमर्स वाकबोंडन ओनरनेमर्स एंड इनओनर्स सामन बाय टाटा स्टील। हुन बोडस्काप रिचटिंग देन हाग इज डुइडलिक, गीव डुइडलिकहेड ओवर द टुकोम्स फन ग्रोन स्टाल एंड दारमे ओवर डुइजेंडन बानन। In Amsterdam hebben we vandaag juist prachtig cultureel nieuws. Toe gratis met jij het Oosterpark mee. Concertje van het Concertgebouw Orkest. En een grote overzicht ten tentoonstelling van Yayoi Kusama. Wie dat ook mag zijn. Maar zij, de kunstenaars onder ons, die kennen hem wel. Internationaal is deze vrijdag ook een dag van herinnering. Precies 25 jaar geleden, op 11 september 2001... veranderden de aanslagen in Amerika de wereld. Maar ook vandaag gaat de geopolitiek gewoon door. Rusland en Oekraïne vallen elkaar opnieuw aan met drones en raketten. En in Jemen hebben de Houthis een strategisch belangrijke haven aan de Rode Zee veroverd. Pak je koffie en chai erbij of schenk je chai in of je koffie. Dit is Ujala's koffiemiddagshow. Koffie en chai middagshow. Welkom allemaal. Ook een hele goede middag aan Malita. Goedemorgen.

या वो चली वो चली मिक्स मेरे प्यारे सुनने वालों, शनिल नन्हू और साथ दे रहे थे रोहित छेड़ी इंदित वास नतुलक ट्वी खवेल्ड खसंगर्स आउट हमारे प्रिय सुरिनामा। मेरे प्यारे सुनने वालों, वो खान फन आउट स्वाग नॉर्थ हॉलैंड नार United States of America, Verenigde Staten, de staat Dallas. Waar rijdt hij? Sunita ji en Ajay ji. En hamesha tune kie karte hain. En jab bhi tune kie karte hain, to ab bhi karte hain. To dank jullie wel. En vreselijk voor jullie dat het daar zo warm is. Ik hoop dat jullie ergens zijn waar het lekker koel is. Desnoods met de airco aan. Fijn dat jullie afgestemd zijn op UR, Ujala Radio. Or zonder het programma Saturday Night Fever. Aap sabhi ke liye wahan, Sunita ji or Ajay ji. Daar in Texas, in USA. Ek geet hamne tayar karke rakha hai. Is voor jullie allemaal daar. Enjoy.